পানি কে অন্য ভাই বহিন তো পাবা ফির কো টেস্ট দেখা কো হালা দেখুন ভাই ও সারা ভস্ম চুর কই পানি বান্দা বন্ধ জিন্দ ছাই নান উতাপতি বিষ্ণা রাজা কা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই বিতার আসলা গান্ধারী পানি জি সুরহরণ ভাই বসিও উতাপতি চে অর্জুন ফরকেরা আরা কে ভনা লাগু ভাই রাজা ইজি ইজি শীতলাই ভানি হে প্রভু সারা সার কেই পানি ছাই না

0: কিছুবার মেরাগ মামানু পর্দই না ডরভার সদবাদ গরিন রানি শকুন্তলালে নমান শঙ্কা তিনি দূর হুনালে তিনরাই ভগত রানীর পুত্র ইহুন
1: শ্রী নারায়ণ ব্রহ্ম কা চরণমা ভক্তি ধর্ম সর্বদা আপনো বৈদিক ধর্ম কর্ম কুলকো আচার পালৌ সদা ভন্ছন জন্মনুলাই সূতক মরেকালাই জুঠো ভনি জুঠো সূতক শাস্ত্রকা নিয়মলে হো বার্নু পর্নে পনি গর্ভাশ্রবা ভয়ে তুহে উনি ছ মহিনাসম্ম আমা কন যতি মাস ছ উত্তি রোজ নছুনু আশো ত বার্নু ভন পৈদা পুত্র ভয়ে ত বিশ দিনমা ছোরি ভয়ে চিসমা সুৎকেরী কন কার্য গর্ন অধিকার দেখিন্ছ শাস্ত্রাদিমা আমা সৌতিনে মাতুলে জব সচৈল অস্নান গর্ছন অনি ছোয়ে দোষ হুদৈন নাল রহদৈ সুৎকেরীলাই পনি নান্দি শ্রাদ্ধ র জাত কর্ম গর্নু দানাদি হেরু দিনু নাল ছেদনকো ছ সোর ঘড়িকো অবধি বিচারি লিনু কর্মই মাত্র নগর্নু সূতক বিষয়ে পর্দৈন ছান্নু অরু মালা চন্দন ঢোগ ভেটি কপড়া খানে পিনে চিজহরু ছৈঠৌকা দিন পূজনাদি শিশুকো নিম্তো এটি সমজমা দোষী কই হুঁদৈন ব্রাহ্মণ পিতা আলিনে দিনে ধর্মমা পুস্তা সাত সাত শ্রাব গরি ও একাইশ পুস্তা পক পয়লা সাত সপিঞ্জি ভাই বুঝনু দোসরো সমান ও দক তেসরো সাত সগোত্রী জানু সবমা তিন দিন একই দিন জুঠো সূতক বার্নু এই ক্রমলে রাম রাম অরুমা ভন
2: एकीकृत फ्रेण्डशिप बचत तथा ऋण सहकारी संस्था लिमिटेडको 12 वार्षिक साधारण सभामा उपस्थित हुने बारे सूचना।

নিরম শিকাব পাইলে চরবনি হর মানে বাল বিয়া নগর কহনে হর করো কিঞ্চা বিগ্রে আনে সুরই ভর কম বিবাগর জেনো এই মাছ বেদ কো পনে ভাই ভাই।